0: শ্রী শ্রী চণ্ডিকার পুণ্যস্তব গাথা ও মহাদেবীর স্তোত্র সম্পূর্ণ হল। রচনা বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সম্পাদনা সুধীর মুখোপাধ্যায়।
1: শারদ উৎসবের সূচনায় মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি নিবেদিত হল পিসি চন্দ্র জুয়েলার্স, শাড়িকুঠি, রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL ও মিও আমরের সৌজন্যে।
2: ভোরের আকাশ, মহিষাসুরমর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
3: আজ মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটির নিবেদনে শাড়িকুঠি গৌরবান্বিত।
4: মা আসছেন, মা আসছেন, ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো, সাজিয়ে তোলো, সাথে আছে শাড়িকুঠি।
5: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপাইটার ননীগোপাল দাস।
6: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়িকুঠি।
5: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়িকুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
6: শাড়িকুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
5: অন্যতম শোরুম 22/B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
6: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
5: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
6: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
5: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপাইটার ননীগোপাল দাস।
7: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
8: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
7: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
8: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
7: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
8: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

0: জেসমিন গ্লিসারিন সাবান ত্বকে আনে রেশমের কোমলতা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: উৎসবে বা অনুষ্ঠানে কিংবা কোনো আড্ডাতে কুড়মুড়িয়ে মুচমুচিয়ে ডাটা পাপড় মন করে,
3: কৃষ্ণচন্দ্র দত্ত
1: পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: কণ্ঠসঙ্গীতে বিমল ভূষণ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, ধীরেন বসু, অরুণ কৃষ্ণ ঘোষ, রবীন বন্দ্যোপাধ্যায়, গীতা মুখোপাধ্যায়, শিপ্রা বসু, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা সেন, উৎপলা সেন, সুপ্রীতি ঘোষ ও সন্ধ্যা মুখোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে অবনী রায়চৌধুরী, দুলাল সেন, মন্টু দে, মঙ্গলচন্দ্র দাস, অমলেশ চট্টোপাধ্যায়, মদন শেঠ, রবি রায়চৌধুরী, অজিত বন্দ্যোপাধ্যায়, মণি চট্টোপাধ্যায়, এন সি বড়াল, নির্মল বিশ্বাস, রাধাকান্ত নন্দী, দীনেশ চন্দ্র চন্দ্র, উৎপল দে, অমর দত্ত, রবীন গঙ্গোপাধ্যায়, অ্যান্টো মেনেজিস, এস কে মিত্র, বুলবুল বড়াল, দুর্গা বড়াল, শৈলেশ্বর চট্টোপাধ্যায়, অলোকনাথ দে, আলী আহমেদ হোসেন, অনিল বন্দ্যোপাধ্যায়, গোপীনাথ ভট্টাচার্য, শৈলেন দাস, সত্য মজুমদার, ভোলানাথ সাহা, শিশির শোভন ভট্টাচার্য, শ্যামল বসু, ফণীভূষণ ভট্টাচার্য, শ্যামচাঁদ সেন, বিবেকেন্দ্র দেবরায়, রবীন জর্জ, গোপাল বন্দ্যোপাধ্যায়, ডমরুপানি ভট্টাচার্য, বেঞ্জামিন গোমস, রবি সেন ও সমরেন্দ্র শিকদার। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

দেখুন আগমনী গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়।

স্বাগতদের কণ্ঠে শুনছেন আগমনী গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবার চন্দ্রাবলী রুদ্রদত্ত।

0: 1,42,000 votes. Congress candidate Sibomani Bora finished third. In men's cricket, West Indies defeated India by 6 wickets in the second T20 International in Ranchi last night, levelling the 5-match series to 1-1. Chasing a target of 250 runs, West Indies overhauled the score, posting 250 runs for the loss of 4 wickets in 18.3 overs, winning the match with 9 balls to spare. Captain Shai Hope led from the front with a magnificent 102 of 45 balls, while Sherfain Rutherford's 84 of 37 set the chase alight. And that is the end of this news bulletin.
1: Akashwani Kolkata Sanchayita Prochar Tarangir Onushthan Shunchen Medium Wave 297.6 meter orthat 1008 kHz e Ekhon ajker onushthan suchi গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, তুলো চাষ সম্পর্কে বলবেন সোমনাথ সর্দার। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2026 বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ কুমার মল্লিক। 8:00 জানা অজানা অনুষ্ঠানে কথিকা কেমন ডিম ভালো শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন অধ্যাপক প্রদীপ কুমার দাস। 8:05 তুবড়িতে থাকছে ঢাকের বাদ্যি, রচনা সলিল সরকার, প্রযোজনা বিশ্বনাথ দাস। 8:20 নজরুলগীতি, শিল্পী অনসুয়া মুখোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরুদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় নিবেদিতা নাগ তহবিলদার। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, উপস্থাপনা ব্রতদীপ মুখোপাধ্যায় এবং মৌলী সরকার। বেলা 12:00 বাংলার মুখ, বীরভূম জেলার বাসবা গ্রাম থেকে অনুষ্ঠানের রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:33 আধুনিক গান। 1:00 বিশেষ অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী কথা, ভাষ্য রচনা মিহির বন্দ্যোপাধ্যায়, ভাষ্য পাঠে অরুণাংশু বিশ্বাস ও ছন্দা সেন, চরিত্রাভিনয় রমেন্দ্রনাথ রায়চৌধুরী ও সৌমেন বসু, আবহ সঙ্গীত কল্যাণ সেন বরাট, নির্মাণ সমরেশ ঘোষ। 1:45 নজরুলগীতি, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে পলিটেকনিক কলেজে প্রযুক্তি শিক্ষার সুযোগের বিষয়ে দীপাঞ্জন সোরেনের সাক্ষাৎকার, ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী কণ্ঠসঙ্গীত। 11:00 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল, শিল্পী পণ্ডিত এ কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সৌরভ দত্ত। 6:35 রামচরিত মানস, 259 পর্ব। 6:45 ভজন পরিবেশন করবেন অনসুয়া মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা অর্পণ চিনা। 8:30 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 8:50 লোকগীতি, শিল্পী লুপ্তা রায়। 9:10 রাজধারা, 10:15 অঞ্জুমান। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, বাজিয়ে শোনাবেন পণ্ডিত জয়দীপ ঘোষ। বেলা 12:00 সুরভি, উপস্থাপনা চয়নিকা দত্ত। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা লহরা, পরিবেশন করবেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌরভ দত্ত, 5:20 উর্বশী, উপস্থাপনা সঞ্চিতা নন্দী। 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ ধারাবাহিকে থাকছে তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, 8:00 ছায়াছবির গান, 8:15 কাহা কাসা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা দীপাচন্দ, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 259তম পর্ব। এই অনুষ্ঠানের পরবর্তী পর্ব শুনবেন আগামীকাল সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35। এখন ভজন অনুসুয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম ভজনটি সুরদাস বিরচিত।

0: of 250 runs. West Indies overhauled the score, posting 252 runs for the loss of 4 wickets in 18.3 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে। তা সত্ত্বেও ওই দুটো ঘুমের ক্ষেত্রেই তোমার কিন্তু ঘুম ঠিক চারটেই বেজে যাচ্ছে, মানে চারটেতেই ভেঙে যাচ্ছে। আর এই যে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে তর্পণের ভিড় এবং এই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা কিন্তু বলতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে সারা বছরের কাউন্টডাউন আমরা করছিলাম, সেই সারা বছরের যে কাউন্টডাউন সেটা কিন্তু প্রায় শেষ বলা চলে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে এটাই মনে হচ্ছে যে না, এবার কিন্তু পুজো আলটিমেটলি চলে এলো। বিভিন্নভাবে কলকাতা শহর সাজছে, আর সেই কলকাতা শহরের বিভিন্নভাবে সফর সঙ্গী হচ্ছে তুমি। গুড মর্নিং, আজকের সকালবেলা সুপ্রভাতের আসরে তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর তুমি রয়েছো আমার সঙ্গে রেডিও রোপার থেকে। আর একটা কথা খুব বলতে ইচ্ছে করছে তোমাকে, সেটা হচ্ছে চারপাশে আলো হোক, ভালো হোক, সবটা খুব ভালো কাটুক তোমার পুজো। রবীন্দ্র গান তোমার জন্য পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে, আর গানের ওপারে ফিরছি, তোমার সঙ্গে রয়েছি আজকে আমি অর্পণ।

এই সেতুর নামকরণ করা হয়েছে। কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং যানজট কমানোর ক্ষেত্রে সেতুটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯০২ সালের ১০ই অক্টোবর বিশিষ্ট কন্নড় সাহিত্যিক, নাট্যকার, সমাজচিন্তক ও পরিবেশকর্মী কে শিবরাম কারন্ত জন্মগ্রহণ করেন। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি নাটক, সংস্কৃতি, শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। কন্নড় সাহিত্যে তার বহুমুখী অবদান তাকে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিকের মর্যাদা দিয়েছে। ১৯০৬ সালের ১০ই অক্টোবর জন্মগ্রহণ করেন ভারতের অন্যতম জনপ্রিয় ইংরেজি ভাষার সাহিত্যিক আর কে নারায়ণ। তাঁর লেখায় ভারতীয় সাধারণ মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি এবং দৈনন্দিন অভিজ্ঞতা অত্যন্ত সহজ ও আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। তার সৃষ্ট কাল্পনিক শহর মালগুড়ি ভারতীয়

করেন ভারতের অন্যতম জনপ্রিয় ইংরেজি ভাষার সাহিত্যিক আর কে নারায়ণ। তাঁর লেখায় ভারতীয় সাধারণ মানুষের জীবন, সমাজ, সংস্কৃতি এবং দৈনন্দিন অভিজ্ঞতা অত্যন্ত সহজ ও আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে। তার সৃষ্ট কাল্পনিক শহর মালগুড়ি ভারতীয় ইংরেজি সাহিত্যের একটি অত্যন্ত পরিচিত স্থান। ১৯৫৪ সালের আজকের দিনে অর্থাৎ ১০ই অক্টোবর জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী রেখা। কয়েক দশকের দীর্ঘ অভিনয় জীবনে তিনি হিন্দি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। উমরাওজান, সিলসিলা, খুবসুরত, উৎসব প্রভৃতি ছবিতে তার অভিনয়ের মাত্রা আলাদা করে দেখার মতো। ২০১১ সালের ১০ই অক্টোবর প্রয়াত হন ভারতবর্ষের কিংবদন্তী গজল শিল্পী জগজিৎ সিং। তার মধুর কণ্ঠ, আবেগপূর্ণ পরিবেশনা এবং সহজ সরল উপস্থাপনা গজলকে সাধারণ শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছিল। হোঠো সে ছুলো তুম, ঝুঁকি ঝুঁকি সি নজর, তুম ইতনা জো মুস্কুরা রহে হো, এইসব গানের আজও শ্রোতাদের কাছে সমানভাবে জনপ্রিয়। ২০১৫ সালের ১০ই অক্টোবর প্রয়াত হন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ও কৌতুকশিল্পী মনোরমা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য তামিল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। তার প্রাণবন্ত অভিনয়, অসাধারণ কৌতুকবোধ এবং স্বতন্ত্র সংলাপ বলার ধরন তাকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়।

তাহলে আজকের দিনের ইতিহাসের গল্প তো তোমাকে বললাম, আর আজকের দিনের ইতিহাসের ওপারে তোমাকে আজকে আরেকটা গান শোনাতে ইচ্ছে করছে। হ্যাঁ, মানে অনেকগুলো গানই তোমার জন্য সাজানো রয়েছে, কিন্তু তার মধ্যে আরও একখানা গান কিন্তু তোমার জন্য আপাতত আমি সাজিয়ে রেখেছি বলো দুর্গা মাইকি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে, অরিন্দম এবং প্রস্মিতা পালের কণ্ঠে। আর গানের ওপারে ফিরে এসছি, আবার তোমার সঙ্গে রয়েছি আজকের সুপ্রভাতের আসরে আমি অর্পণ। অনেক গল্প রয়েছে, সেই সমস্ত গল্পগুলো শেয়ার করবো তো, তবে তার আগে রইল তোমার কানে কানে বলো দুর্গা মাইকির সাউন্ডট্র্যাক।

0: কমবে তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যকর মুফত বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
0: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
0: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

কিনেই চলেছে, কোনো সমস্যা নেই তাতে। সমস্যাটা কোথায় জানো? যখনই তাকে বলা হবে যে সবই তো তোর হয়েই গেছে মোটামুটি, আমার দেখ না সেরকম কিছুই হয়নি, তার আট দশটা জামা থাকার পরেও সে বলবে না না কই হলো, এখনও তো অনেক বাকি। ঠিক ওই লাস্ট মুমেন্টে, মানে পুজো আর ঠিক চার পাঁচ দিন বাকি, সেই সময়তেও ওকে শপিং মলের পর্বে বা শপিং মলে দেখা কিন্তু যাবে। ওর শপিং পর্বের কিন্তু খুব একটা ইতি এত সহজে হয় না। আর এই ধরো ছোটো ছোটো ঘটনাগুলোই কিন্তু জানান দেয় যে পুজো কিন্তু আর একদম বেশি দেরি নেই। এই যেমন ধরো তোমাকে বাড়ি ফেরার কথা বলছিলাম না, বাড়ি ফেরা মানে শুধুমাত্র আমার তোমার সবার বাড়ি ফেরা তা কিন্তু নয়, মায়েরও বাড়ি ফেরা। আর মায়ের বাড়ি ফেরা মানে কিন্তু যত দূরেই থাক না কেন, কর্পোরেটের মাল্টিন্যাশনালের ডেডলাইন সামলে আগে থেকে অ্যাপ্লাই করে ষষ্ঠীর দিন বোধন, আর সেই সঙ্গে বাড়ির বড় ছেলের ঘরে ফেরা। তবে এখানেও কিন্তু একটু মন খারাপ থেকে যায়। কিরকম? হ্যাঁ, আমরা চাই যে আমাদের জীবনটা ইচ্ছে মতো চলুক, কিন্তু সবসময় কি সেটা হয় বলো? সবসময় কি আমরা যেটা চাই সেটাই কি আমাদের কাছে চলে আসে?

আগমনীটা তুমি সেখানকার বন্ধুদের সঙ্গেও এনজয় করতে পারো। আপাতত আগমনীর গান রইল অনুপম রায়ের কণ্ঠে। আগমনী গানের পরে ফিরে আসছি তোমার সঙ্গে। রয়েছি আমি অর্পণ, তুমি রয়েছ রেডিও রোপার থেকে।

সময় পুজোর আগে এই পুজো বার্ষিকী বাড়িতে এসে যখন পৌঁছতো, তখন তার পাতা উল্টে দেখার কিন্তু সময় না ছিল আমার, না ছিল বাবার। কারণ বাবার ছিল অফিস আর আমার হচ্ছে স্কুল, কোনোভাবেই পসিবল নয়। তখন সেই পুজো বার্ষিকীর পাতা উল্টে দেখতো আমার দাদু, আর সপ্তাহের শেষে যখন রবিবারটা এসে পড়তো, তখন সেই শুকতারা বা আনন্দমেলা নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে যেত আমার আর বাবার মধ্যে। মানে বইয়ের পাতা থেকে কর্নেল নীলাদ্রি সরকার উঁকি দেবে, নাকি ঘনাদা উঁকি দেবে, নাকি টেনিদা উঁকি দেবে, এই বিষয়টা নিয়ে একটা যুদ্ধ চলত। এবার যদি সেটা বাবার রিডিং রুমে চলে যায়, তাহলে তো আর আমার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তখন কি করা হতো, না স্লট অনুযায়ী বই সবার ঘরে ঘরে ঘুরে বেড়াতো। আর শুধু কি তাই, এই যে সমস্ত বইয়ের কথা বলছি, দেখো যদি তুমি পাতা উল্টে টিনটিনের গল্প না পড়ো, তাহলে টিনটিনের মুখ ভার হয়ে যাবে। আবার ধরো ওদিকে যদি সমরেশ মজুমদারের অর্জুন আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু এইসব না পড়ো, তাহলে তাদের মন খারাপ হয়ে যাবে। তাই এই সব মিলিয়ে মিশিয়ে, কার্টুন কমিক্স মিলিয়ে মিশিয়ে পুজো বার্ষিকী দিয়ে আমাদের বা এখনও যে সময়টা রয়েছে, অলস সময়টা, সেই অলস সময়টা কিন্তু অসাধারণ একটা সাক্ষী হয় গল্পের। আর এই যে তোমাকে বলছিলাম পুজোর কথা, পুজো বার্ষিকীর কথা, আর শেষ মুহূর্তে বা বলা চলে আজকের গল্প করতে করতে এই বাড়িটার কথা না বললে কিন্তু বড্ড বেশি ফাঁকা ফাঁকা হয়ে যায় আজকের আসরটা। সেটা হচ্ছে বহুজন হিতায়ও বহুজন সুখায়ও, এই কয়েকটা শব্দকে সঙ্গী করে যে বাড়িটার সূচনা হয়েছিল সেই বাড়িটার নাম আকাশবাণী, বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো। আর এই আজকের দিনে অর্থাৎ মহালয়া থেকেই ধরে নেওয়া হয় যে পুজো আরম্ভ হয়ে গেছে।

1962 সাল থেকে প্রতিটা বছর সরাসরি সম্প্রচার হয়েছে মহিষাসুর মর্দিনী আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অনুষ্ঠানটির মূল কারিগর বাণী কুমার এবং তার প্রধান দুই সহযোগী পঙ্কজ কুমার মল্লিক ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মহিষাসুর মর্দিনী ভারতীয় বেতার ইতিহাসের দীর্ঘতম চলা একটি অনুষ্ঠান।

0: আছে।
1: ভালো কথা, বন্ধুত্ব হয়েছে। এবার একদিন দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার যেতে যেতে দুজনেই তাদের নিজেদের কথা বলছে, নিজেদের আত্মগৌরবের কথা বলছে। বলছে যে জানো, আমি সেদিনকে তাকে একটু ভয় দেখিয়েছিলাম। তখন সিংহ বলছে, হ্যাঁ জানো, আমি সেদিনকে তাকে একটু থাবা দেখিয়েছিলাম। এই সমস্ত নিয়ে নিজেদের আত্মবড়াই করছে। মানে কেউই কারোর কাছে ছোট হতে রাজি নয়। মানে মানুষ যদি বলে যে আমি 10 বলেছি, তো সিংহ বলবে আমি 20 বলেছি। তারপর মানুষ বলে তুমি 20 বলেছিলে, আমি তো 30 বলেছি। এরকমভাবে চলতে থাকছে। তো বেশ কিছু দূর যাওয়ার পর সিংহ আর মানুষটা দেখতে পেলেন যে একটা চৌকো পাথরের ওপরে একটি মূর্তি দাঁড় করানো রয়েছে। মূর্তিটি হলো একটি শক্তিশালী মানুষ, সিংহের গলা টিপে একেবারে নাস্তানাবুদ করে ফেলেছে। সিংহেরা যদি সত্যি মূর্তি গড়তে পারত, তাহলে দেখতে মানুষটিকে মাটিতে ফেলে একটা সিংহ তার বুকের ওপর থাবা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন তোমার কেমন লাগতো বলো তো দেখতে? তখন কি তোমার খুব ভালো লাগতো দেখতে? লাগতো না, তাই তো? আবার ধরো এই যে বিষয়টা এখন ঘটছে, সেটা কি আমার খুব একটা ভালো দেখতে লাগছে? লাগছে না তো। ঠিক তেমনিভাবে এই যে ছোট্ট ঘটনা, এই ঘটনার আঙ্গিকে আমরা কিন্তু একটা বড় সত্যিকে ধরতে পাই। কীরকম কোন সত্যি? সত্যিটা হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই যে আমার অপোজিটে যে মানুষটা রয়েছে, আমার বিপরীতে যে মানুষটা রয়েছে, সেই মানুষটার খারাপ লাগতে পারে কোনো একটা কথায়। সেটা না ভেবেই আমরা হঠাৎ করেই তাকে কোনো একটা কথা শুনিয়ে দিই, এমন কোনো একটা কথা বলে দিই যে কথাটার মাধ্যমে তার মনে হঠাৎ করেই খুব আঘাত লাগতে পারে। এবার আমি বুঝতে পারছি তোমার আঘাত দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু তা সত্ত্বেও তুমি তো আঘাত দিয়ে ফেলেছো। এবার বন্দুকের গুলি যদি একবার বন্দুক থেকে বেরিয়ে যায়, তাহলে সেই গুলিকে তো ফিরিয়ে আনা সম্ভব নয়, তাতে তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক তেমনিভাবে তুমি যদি একটা ছোট্ট সরি বলে বা ছোট্ট একটুখানি তোমার ভুল হয়েছে, ক্ষমা চেয়ে

0: অল্প হবে, ততক্ষণের জন্য তোমাকে বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেতে যেতে মোনালি ঠাকুর বলছে, দুগ্গা এলো।
1: দেখো মন কাশবন

0: এতক্ষণ শুনলেন ম্যান্ডোলিনের লঘু সঙ্গীতের সুর, শিল্পী অভিজিৎ পাল, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1000 কিলোহার্টজে। এখন লোকগীতি, শিল্পী লুপ্তা রায়।

0: 15 दिनों में अपने पितरों का स्मरण किया और पूरी श्रद्धा से उनके लिए अन्न जल का तर्पण किया। जिस दिन कर्ण ने यह कार्य पूरा किया वो अमावस्या का दिन था, जिसे महालया कहा गया। और तभी से इन 15 दिनों को पितृपक्ष और अंतिम दिन को महालया अमावस्या के रूप में मनाया जाता है। है ना एक रोचक कथा। और इस तरह हमारे देश की संस्कृति में इतनी सारी कथाएं रची बसी हैं, पौराणिक कथाएं, लोक कथाएं, जिनसे मिलकर इन सभी के मिले जुले स्वरूप को हम अपनी संस्कृति, अपनी तहजीब का नाम देते हैं, जो हमारे जीवन को एक दिशा देता है, हमारे जीवन की गति का निर्धारण करता है। समय भी वैसे हमारी गति का निर्धारण करता है। और वो कह रहा है कि अभी समय हो चला है 9:49:22। चलिए हम एक बार फिर से कमर्शियल ब्रेक की तरफ रुख करते हैं, उसके बाद मैं आपको सुनवाऊंगी कुछ खूबसूरत हिंदी फिल्म संगीत। जुड़े रहें मेरे साथ।
1: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সবথেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড গড়িয়াহাট কলকাতা 19,
2: 203/1 MG রোড রুম নম্বর 120, দ্বিতীয় তল বড়বাজার কলকাতা 7।
1: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক VIP কেষ্টপুর কলকাতা 169,
2: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।
1: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়িকুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
3: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
4: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
3: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
4: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
3: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
4: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড গড়িয়াহাট কলকাতা 19,
1: 203/1 MG রোড রুম নাম্বার 120 দ্বিতীয় তল বড় বাজার কলকাতা 7।
0: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক VIP কেষ্টপুর কলকাতা 169
1: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননিগোপাল দাস।
2: आकाशवाणी कोलकाता का ये संचयिता चैनल है और आप सुन रहे हैं दैनिक हिंदी पत्रिका कार्यक्रम सुरभि।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন তবলা বাজিয়ে শোনাবেন পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাল তিন তাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করবেন সনাতন গোস্বামী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ এই অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, শুরু হল সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন সংবাদ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে।
1: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
0: এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সৌরভ দত্ত।

0: এতক্ষণ রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করলেন সৌরভ দত্ত।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
0: এবার শুনবেন উর্বশী, উপস্থাপনায় সঞ্চিতা নন্দী।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
0: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়িকুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে রাত 8:15। এখন হিন্দি ছবির গান শুনবেন। হিন্দি ছবির গানে আজ প্রথমে রাজ ছবি থেকে কেকের কণ্ঠে শুনুন এই গানটি।

0: শুনছেন হিন্দি ছবির গান। এবারের গান মোহাম্মদ রফি ও কৃষ্ণকল্লির দ্বৈত কণ্ঠে, এটিও রাজ ছবি, আরো একটি রাজ ছবি থেকে।
1: কুছ নেহি কুছ নেহি।

0: শুনলেন হিন্দি ছবির গান।
1: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে।

0: ভরপুর বাঙালিয়ানায় যুবক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ, ধুতি শাড়ির আবেগ, রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়। 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন স্টুডিওর ঘড়িতে রাত 8টা বেজে 9 মিনিট হয়ে 45 সেকেন্ড। একটু পরেই খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি 3-2 গোলে এসসি দিল্লিকে হারিয়ে দিয়েছে। বাংলা আগামীকাল রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে প্রতিপক্ষ দিল্লি। ইন্দোরে আগামীকাল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আজ বিকেলে আইএসএল ফুটবলের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু এফসি 3-2 গোলে এসসি দিল্লিকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরুর হয়ে বোরহা মার্টিনেস দুটি, মেনো কোচ একটি গোল করেছেন। দিল্লির হয়ে রড্রিগুইনহো একটি গোল করেছেন, অপর গোলটি আত্মঘাতী। এদিকে মারগাঁওয়ের ফতরদা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইএসএল ফুটবলের অপর ম্যাচে এফসি গোয়া চেন্নাইয়ান এফসির মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য। যাদবপুরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভারত রাশিয়ার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে ছটায়। দুই ম্যাচের এই সিরিজে প্রথমটিতে ভারত 0-4 গোলে রাশিয়ার কাছে হেরে গেছিল। 2026-27 মৌসুমে রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে, চলবে পরের বছর 3রা মার্চ পর্যন্ত। চার দিনের লিগ পর্বের ম্যাচে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল 9টায়। আজ প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লা, সহকারী কোচ সুরেন্দ্র ভাবের তত্ত্বাবধানে বাংলা দল অনুশীলন করে। প্রথম ম্যাচের আগে ক্রিকেটারদের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ব্যাটার অরুণ লাল। আগামীকাল অন্যান্য ম্যাচে সিকিম মেঘালয়, ঝাড়খণ্ড কেরালাম, বিহার উত্তরপ্রদেশ, হরিয়ানা হিমাচল প্রদেশ, গোয়া বরোদা, মিজোরাম মণিপুর, অন্ধ্রপ্রদেশ কর্ণাটক, মুম্বাই চণ্ডীগড়, গুজরাত ওড়িশা, বিদর্ভ পুদুচেরি, রাজস্থান তামিলনাড়ু, হায়দ্রাবাদ ত্রিপুরা, পাঞ্জাব আসাম, রেলওয়ে উত্তরাখণ্ড, সার্ভিসেস মহারাষ্ট্র, সৌরাষ্ট্র ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড ও গত মরশুমের চ্যাম্পিয়ন জম্মু কাশ্মীর মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলবে। চণ্ডীগড়ে অনূর্ধ্ব 19 বিনু মাকার ট্রফি ক্রিকেটের এলিট বিভাগের ম্যাচে বিদর্ভ আজ বাংলাকে 3 উইকেটে হারিয়ে দিয়েছে। বাংলা প্রথমে ব্যাট করে 9 উইকেটে 237 রান করেন। আত্মজ মণ্ডল 55 ও অভিপ্রায় বিশ্বাস 46 রান করেন। বিদর্ভের ওম লুথারে 2টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে বিদর্ভ 7 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সার্ভেস ইখানকার 91 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কুশ শর্মা 48 রান করেন। বাংলার হয়ে অনিশ রাঠি 3টি উইকেট নেন। প্রতিযোগিতায় বাংলার পরবর্তী ম্যাচ 12ই অক্টোবর গোয়ার বিরুদ্ধে। হায়দ্রাবাদে এনএফসি গ্রাউন্ডে মহিলাদের অনূর্ধ্ব 19 টি টোয়েন্টি ট্রফি ক্রিকেটের এলিট বিভাগে বাংলা পণ্ডিচেরিকে 96 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 179 রান করে। ঈপ্সিতা মণ্ডল 34 বলে 61 এবং প্রতিভা মান্ডি 43 বলে 51 রান করেন। জবাবে পণ্ডিচেরি 83 রানে অলআউট হয়ে যায়। অদ্রিজা সরকার 3টি এবং রেমন্দিনা খাতুন 2টি উইকেট নেন। রাঁচিতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে গতকাল ভারতকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 250 রানের লক্ষ্য তারা করতে নেমে 9 বল বাকি থাকতেই 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। ইন্দোরে আগামীকাল ভারত ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। সিরিজ এই মুহূর্তে 1-1। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 135 রানে এগিয়ে রয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংস আজ 346 রানে শেষ হয়েছে। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 4 উইকেটে 211 রান করেছে। অধিনায়ক রহমত শাহ 84 রানে অপরাজিত আছেন। আব্দুল মালিক করেন 62 রান। বাংলাদেশের হয়ে এবাদত হোসেন 2টি উইকেট নিয়েছেন। ডারবানের কিংস মিডে প্রথম

ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 390 রানে শেষ হয়েছে। ম্যাট রেনশা 190 রান করেছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে উইয়ান মুল্ডা 4টি, মার্কো জানসেন 3টি উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে 8 ওভার 4 বলে 1 উইকেট হারিয়ে 27 রান করেছে। অস্ট্রেলিয়ার বারহামে ওয়ার্ল্ড বোলস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করে ইতিহাস গড়লেন পুতুল সোনোয়াল। আসামের 43 বছর বয়সী এই খেলোয়াড় পুরুষদের সিঙ্গলস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের হ্যারিম্যান ইউএনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন। আসাম পুলিশের সদস্য পুতুল সোনোয়াল 2026 সালের এশিয়ান লন বোলস চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগে সোনা জিতেছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল আজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি 3-2 গোলে এসসি দিল্লিকে হারিয়ে দিয়েছে। বাংলা আগামীকাল রঞ্জিত ট্রফি অভিযান শুরু করবে প্রতিপক্ষ দিল্লি। ইন্দোরে আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ। খবর শেষ হলো, এরপরের খবর শুনুন রাত 10টায়।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইথিওপিয়ায় সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ফ্লাই দুবাইয়ের উড়ানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ মামলা দায়ের করেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। নতুন দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা বিক্ষোভে পৌঁছানোর আগে আন্দোলনকারী নেতৃত্ব সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মহালয়ার সন্ধ্যায় আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রমুখ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্য পদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এ G20-র সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। 1967-এর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016-র অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার ককপিটে তাঁর সহচালকের হাতে গুরুতর জখম হন। দুবাই থেকে তেল আভিভ যাওয়ার পথে গত 30 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। বিজেপি বলেছে, সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে গণতন্ত্র দেশের নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, বিজেপি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নয়, তবে বিরোধী দলগুলি নির্বাচনী পরাজয় ঢাকতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত 3-4 দিন ধরে বিরোধী দলগুলি দিল্লিবাসীর অসুবিধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষুণ্ণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
2: हम प्रोटेस्ट के खिलाफ नहीं करते हैं, स्वाभाविक है, लोकतंत्र में होना भी चाहिए, लेकिन आपने अपनी हार के कारण सड़क के प्रोटेस्ट को वेपनाइज कर लिया है। ये जो हारे हुए हताश लोग हैं, ये दिल्ली की जनता को पिछले 3-4 दिन से परेशान कर रखा है।
0: এদিকে দিল্লি পুলিশ আজ যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদের প্রেক্ষিতে জননিরাপত্তা সুরক্ষিত রাখতে ঢালাও সুরক্ষার বন্দোবস্ত করে। বিভিন্ন চেকপয়েন্টে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার কুমার অভিষেক সংবাদ মাধ্যমকে বলেছেন, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা সুরক্ষিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। নতুন দিল্লির যন্তর মন্তরে সিজেপির ডাকা বিক্ষোভে পৌঁছানোর আগেই আজ আন্দোলনকারী নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে দিল্লি পুলিশ আটক করে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কেরালামের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটক করা হয়। সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা ও ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিদের পরপর ছেড়ে দেওয়া হচ্ছে বলে খবর। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা এই বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় আধাসামরিক বাহিনীও। এর আগে গতকাল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নতুন দিল্লির জেলায় জারি করা নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে কংগ্রেস জনতা পার্টির ডাকা এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আইন শৃঙ্খলা বিষয়ক স্পেশাল পুলিশ কমিশনার দেবেশ চন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লি পুলিশ জনগণের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে। কোনোরকম বেআইনি বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে

0: পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নতুন দিল্লিতে আজ শিল্প সংগঠন PHDCCI এর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসে ঘোষিত চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখার লক্ষ্যে ভারত আরও সুবিধাজনক শুল্ক শর্তের বিষয়ে আলোচনা করছে। শ্রী গোয়েল জানিয়েছেন, ভারত একই সঙ্গে ইসরায়েল, চিলি, গালফ কোঅপারেশন কাউন্সিল এবং ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের মতো বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বাণিজ্য চুক্তি করার প্রক্রিয়া চালাচ্ছে। কানাডার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর শারজা অ্যাঙ্কারেজে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে গতকাল ড্রোন হামলার পর জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিক নিরাপদ ও সুস্থ আছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সরকার জাহাজ চালক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মহালয়ার সন্ধ্যায় আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। কলকাতার 200-র বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রতিমা নিরঞ্জন 24 অক্টোবরের মধ্যে সম্পন্ন করার আবেদন জানিয়ে তিনি বলেন, সেরা পুজো, প্রতিমা, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতার ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে। রাজ্যপাল তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়সের আজ উদ্বোধন হয়েছে। ভারতীয় অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য তৈরি 4টি অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে এটি তৃতীয় যুদ্ধ জাহাজ। এর আগে মে মাসে সংঘমিত্রা এবং আগস্টে শ্রুতি জলে ভাসানো হয়। কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছার। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টিরও বেশি জাহাজের নির্মাণ কাজ চলছে। যুদ্ধ জাহাজ নির্মাণে GRAC-র সাফল্যের জন্য কর্মীদের অভিনন্দন জানান তিনি। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফ থেকে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। ইথিওপিয়া সুদান সীমান্তে ড্রোন হামলায় বেশ কয়েকজন শিশুসহ অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। ইমার্জেন্সি লয়ার্স নামক যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনাকারী একটি গোষ্ঠী জানিয়েছে, সুদানের নীল নদ প্রদেশের আবু সান্দি এলাকায় গতকালের এই হামলার জন্য দায়ী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF। 2023 সাল থেকে সুদান সেনার বিরুদ্ধে লড়াই করছে এই RSF। রাষ্ট্রসংঘ এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন PCF সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন আজ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। খেলার সুযোগ না পাওয়া নিয়ে নতুন কোচ হরহে জেসুসের সঙ্গে মতবিরোধের জেরে আন্তর্জাতিক বিরতির সময় 41 বছর বয়সী রোনাল্ডো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইথিওপিয়া সফররত বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ফ্লাই দুবাই এর উড়ানে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় NIA মামলা দায়ের করেছে। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে।
1: গীতা, নমস্কার। আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে আশুতোষ মিশ্রা।

শুনছেন হায়দার ছবির গান। এই গানটি শুনলেন রেখা ভরদ্বাজের কণ্ঠে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। হায়দার ছবি থেকেই এবারের পরপর দুটি গান সুখবিন্দর সিংয়ের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছবির গান। এখন স্টুডিওর ঘড়িতে রাত 11:29:50। আজ হিন্দি ছবির গানে শুনছেন হায়দার ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সুখবিন্দর সিং এর পরে এবারের গান শুনবেন বশির লোন, বশির ভাওনানি ও মুজামিল ভাওনানির সমবেত কণ্ঠে।

গানটি শুনলেন বিশাল ভদ্রাজের কণ্ঠে। হায়দার ছবির গানে এবারে বিশাল ভরদ্বাজের পরে আমরা শুনব অরিজিৎ সিং এর কণ্ঠে পরপর দুটি গান। শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনছেন হিন্দি ছবির গান। হায়দার ছবির শেষ গানে সুরেশ ওয়াদকর ও শ্রদ্ধা কাপুর দ্বৈত কণ্ঠে।

এগারোটা বেজে 53 মিনিট হয়ে 24 সেকেন্ড, স্টুডিওর ঘড়ি জানিয়ে দিচ্ছে, অর্থাৎ আমরা হিন্দি ছায়াছবির গানের একেবারে শেষের লগ্নে এসে উপস্থিত। হায়দার ছবির গান শুনছিলেন, আজকের অনুষ্ঠানের শেষ গান নায়ক ছবি থেকে সুনিধি চৌহান ও হংসরাজ হংসের দ্বৈত কণ্ঠে।

শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই, 11 অক্টোবর 2026 রবিবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলির কথা। প্রথমেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের অনুষ্ঠানগুলির কথা বলি। সকাল 6টায় শুনবেন সুভাষিত, অনুষ্ঠানে বাইবেল থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস, আপনার স্বাস্থ্য 6:40 এই অনুষ্ঠানে শুনবেন অতিরিক্ত প্রসাধনে সাবধান পর্ব এক, বলেছেন ডক্টর অবন্তী সাহা। প্রাত্যহিকী শুনবেন হৈমন্তী দে ও ত্রিদীপ চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় 6:45, 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরঙ্গনা গুপ্ত। বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ পর্ব 13 শুনবেন সকাল 8:00, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় অর্ঘ্য চক্রবর্তী, সকাল 9টায় সেবা সংকল্প অভিযান প্রযোজনা।

সংবাদ বিভাগ, বিচিত্র সংবাদ, 9:25। 9:30 শিশুমহল শুনবেন হৈমন্তীদের উপস্থাপনায়। বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী শুনবেন 10:00। উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার ও সম্মান দাস। সঙ্গীত শিক্ষার আসর মেলা 12:00। 12:15 আধুনিক গান শুনবেন সুস্মিতা দাস সরকারের কণ্ঠে। 12:33 গল্পদাদুর আসর, উপস্থাপনা শান্তম চক্রবর্তী। 1:45 শুনবেন দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান। 2:00 বাংলা আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 বাংলা নাটক গন্ধজালে, রচনা মনোজ মিত্র, প্রযোজনা আশিস গিরি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। 5:30 যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। সন্ধ্যা 6:05 ও 6:15 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। যাত্রানুষ্ঠান 6:38 শুনবেন অকাল বোধন, রচনা প্রভাস পাল, পরিবেশনা সুরপঞ্চম যাত্রা সংস্থা। সমীক্ষা 7:30, রাত 8:00 সবিনয় নিবেদন, 8:30 নানা রঙের গান। এ মাসের গান শুনবেন 8:55, শিল্পী সৌম্যকান্তি বসু, শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি রয়েছে রাত 9:00। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 9:45 নজরুল গীতি, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা শুনবেন রাত 10:00। 11:00 আধুনিক গানের, বাংলা আধুনিক গানের রয়েছেন সুস্মিতা দাস সরকার। রাত 11:10 বাংলা ছায়াছবির গান ও বাংলা আধুনিক গান শুনবেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরে জানাই সঞ্চয়িতার কথা। প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত উলহাস কসলকার। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 6:25 শিল্পী সুরঙ্গনা গুপ্ত। 6:35 ধারাবাহিক অনুষ্ঠান রামচরিত মানস পর্ব 260। ভক্তিগীতি শুনবেন সুমিতা অধিকারীর কণ্ঠে 6:45। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনা অদ্রিজা অধিকারী। বাংলায় হিন্দি শিক্ষার আসর 8:30, উপস্থাপনা সুচিস্মিতা ঝা। 9:00 নজরুল গীতি, পরিবেশনায় স্বপ্না মুখোপাধ্যায়। দেবযানী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন পুরাতনী গান 9:20। 9:40 রাসধারা, উপস্থাপনা সুচিস্মিতা ঝা। বাংলা আধুনিক গান 10:15 শুনবেন। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। মেলা 11:00 পোস্ট বক্স নাম্বার 111 সুরভি, অনুষ্ঠানটি বেলা 12:00, উপস্থাপনা সুচিস্মিতা ঝা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বিনীতা ঘোষের উপস্থাপনায় কলিং অল চিলড্রেন। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান, উপস্থাপনায় বিনীতা ঘোষ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 2:30 এই অনুষ্ঠানে শুনবেন অর্ঘ্য চক্রবর্তীর পরিবেশনায় খেয়াল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 নজরুল গীতি শুনবেন সুমিতা অধিকারীর কণ্ঠে। উর্বশী অনুষ্ঠানটি রয়েছে 5:20, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। সন্ধ্যা 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন অঙ্কিতা সেনের উপস্থাপনায়। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ ধারাবাহিকে থাকছে তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। সন্ধ্যা 7:45 দর্পণ অনুষ্ঠানটির উপস্থাপনায় দেবিকা গুপ্তা। হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8:00। 8:15 নানা রঙের গান। স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর 8:30। রাত 9:16 শুনবেন আজকের স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং, অঙ্কিতা সেনের উপস্থাপনায় শুনবেন। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান।
জানিয়ে দিলাম।

11ই অক্টোবর 2026 রবিবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে, কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 62%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদী ও সমুদ্রে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। এখন স্টুডিওর ঘড়িতে রাত 12:08 হয়ে 5 সেকেন্ড। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। জয় হিন্দ।